আমি রে হাই ইথুচি চেনা খেতে রে বনগনা খেকেলা দিনঠো জারনা জং হগে এতে ইনে পাহালে হেম আমি দি ওরিনিয়ালে মাছো মিচিং হে কা তাবাই নুয়া হু খুচা হু এরে কি বনো না মম আমি দি গাটোলা মান কাটো বা জং হগে খেতে রে বনে এ খেলু কিসা দিনঠো জারনা কা কামনা কা খাসু কা পেলে কা পোতলা কো ফেলা হেম আমি দি হগে রে তলে সেব গলে রে কালে দি তাবা জারনা চে হগে ও ছারে চিং চনা হোসেম হুনা কা চলা ই নেপাহিং এ পাইলে ইলিং এ হাইলে মনে হে মামি দি ঠোঁটো ফেচে দি ঠোঁচে দি চে টু এম্পা হতলে দি থেকেলে হে মামি দি হুই সামো গেলে দি কে সে গোনা হে সে বাতাং এম এ মামি দি হা হলে কে না কে থেকে সে লে মো না কি বনো না এ হওয়া নেপা হালা কাপা ইসলে হা হন নেপা হালে না মে যো হে মামে দিয়ে সুমে এ রে ফ্রালে সে হরা ইয়াবো ছেলে এলা এ কে চলে মনে মামে দি এ কে বনগো না কান কিনা না হুনে পাহিছি কাপা ছে